ওকে টিটোকে সিন দা গাচামু গাতি জিলি ইয়াজি নুগিকা নিউয়ো দেলা টংগা ইয়া জুয়ানা নিউয়ো দে রোরো সসো কন্ড্রো টোকে শাওয়াত ছোয়া লেপোমা জে ইয়ংজিলি নমচিয়ায়ো গ টংগা গ ছোয়া লেপো ইয়ংজে তে কেমা মারি দঞ্জি ইনদি নুগি ফামায়ো দে গ টংগা টংদি চিনায়ো রোনাং গ দা দহ্যা জিলি গ টংগা দ নলো হিমা গ দিমাজাইনা কেচানজি থাকে দঙা ইক হিংগ গগলা চিনায়ো দক সঞ্জিঙ্গা কেচা জবানি চক দ নিউয়ো দ লাগাও দ নিউয়ো দক জতু কলিকা লা জঞ্জো শেবা মন থরলা দ কেচা জবি থোনি নিউয়ো গ মন হিনা দ না নিউয়ো দ লা শাগা চিহে থবা দ জিবা চি জুশি জিবানজাইনা ইয়ামু চামু দ মমা ইয়ামুং গ ও জিলে দিহি গ দঙা দ রে মকি ছানোলা নিউসি দংগু সিংগা ইয়ামু চামু দ মমা ইয়ামুং গ তাতাব গ তা তপতে গ দঙা দিহি গ গ মমো মা জেলা মকি মছিয়া গ রোনতো মেবে কোনি নিউয়ো দ লা নেবে গ লেলো জেসি দে গ তাতাব গ দঙা গ নিউয়ো দ গ গুয়ু নে বালা নামে দ ইয়াসি সিংগা কেচা তাতাব মন্তি খসনা নিউয়ো দ লা গা গ লেকা চিন লিনা ngenpo tramo yo le ka chonan je jesi singala du chu jumbo ma je song na nyu ga namju ma chia la de ya na ta rong rong so so a jing ga ha je mang ga do ya mo yin ka du mo yin he ba ma si ma chia la ngu ga yi le do ma chia ga je wa dang li ji la gong xi cha li ni ju xing ga ta nyu yo rong rong so so ga ren tang de je si na ta ma si ga jiao tu ji de ga san nong ju si xing ga Simo ma hina, dasha jute ke tunga ke nyuyo de, shi yur jita ki linto ba zoodo nguenzin hinga. Riti nung sin nunga da, leka ke zhosin per tumi bi, ta rung rung so so la, gurja tuma ri. Nyuyo de la, ta rung rung so so ke, rung rung so so hi ba do, rung rung so so ke, ije si si ba, rung rung so so, zu chi si ba, lu yung hi bi, gong kong chenpo yu ri. Dengzhi yindu, মোগে গা নামজু ছোয়া নোলা ও ছো ইয়ামু চামুং গা ওমা ইয়ামুং গা জেলে টি গা দঙা দরে দা নিউস দং খিং গা